0: বিশ্বামিত্রের মহাযজ্ঞ উদযাপন সম্পন্ন হওয়ায় সিদ্ধি লাভ করলেন তিনি। প্রসন্ন হল দশ দিক, যজ্ঞ ধূমের ঘ্রাণে সুরভিত হল সুমঙ্গল বায়ুতরঙ্গ, আশ্রম কানন ফুলপল্লবে শান্ত মহিমান্বিত হল। যজ্ঞ স্নান সমাপন করে ঋষি বিশ্বামিত্র এসে দাঁড়ালেন যেন ঘৃতাহূত প্রজ্জ্বলন্ত হোম শিখা।
1: বীরশ্রেষ্ঠ রাম, তুমি গুরুবাক্য সফল করেছ, সার্থক তুমি, সার্থক আমার সিদ্ধাশ্রম, তোমার বীরত্বে যশ গৌরবে আমি কৃতার্থ হলাম।
2: গুরুদেব, এ সবই আপনার অপার করুণার দান, আমরা ধন্য। এখন আপনার এই কিঙ্করদের প্রতি আর কি আদেশ আছে বলুন।
1: যে কাজের জন্য তোমাকে এনেছিলাম তা সফল হয়েছে বৎস, এখন তোমাদের স্বগৃহে ফিরে যাবার কথা। তোমাদের পিতা জননীরা তোমাদের পথ চেয়ে বসে আছেন, প্রতীক্ষা করছে পুণ্যশালিনী অযোধ্যা নগরী। কিন্তু বৎস।

0: এখনই বিদায় দিতে যে আমার মন চাইছে না।
1: বৎসরাম, মিথিলার জনকরাজের সভা থেকে আমাদের কাছে এক আমন্ত্রণ লিপি এসেছে। সেখানে এক মহাযজ্ঞ সম্পাদন করতে হবে। আমাদের আকাঙ্ক্ষা তোমরাও আমাদের সঙ্গী হও। তোমরা গেলে রাজা জনকও আপ্যায়িত হবেন।
2: তাছাড়া সেখানে গেলে তোমরা এক আশ্চর্য বস্তুও দেখতে পাবে।
3: কি সেই আশ্চর্য বস্তু মহাত্মন?
1: এক সময় দেবতারা জনকরাজার পূর্বপুরুষের যজ্ঞে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ স্বরূপ দৈব শক্তি সম্পন্ন মহাদেবের বিশাল হরধনু তাকে দান করেছিলেন। অনন্ত নাগের মতো ভয়ঙ্কর সেই কার্মুক জনক ভবনে রক্ষিত আছে। সেই দেবপম ধনুক সেখানে নিত্য পূজিত হয়।
2: শুনেছি দেবতা, গন্ধর্ব, অসুধ অথবা ত্রিজগতের কেউ সে ধনুকে জ্যায় আরোপণ করতে সমর্থ হয়নি।
0: সত্য বৎস, ভারতবর্ষের কোনো রাজা বা রাজপুত্র আজ পর্যন্ত এই বিশাল ধনুর ধারণে সক্ষম হয়নি। তোমরা গেলে সেই অপরাজেয় ধনুক এবং আমাদের মহাযজ্ঞ দেখতে পাবে।
3: তাই হোক গুরুদেব, আপনাদের অনুগ্রহে এমন অপূর্ব বস্তু দেখে নয়ন সার্থক করি, আর সেই সঙ্গে আপনাদের পবিত্র যজ্ঞানুষ্ঠান আমাদের অভিলাষ পূর্ণ হবার সুযোগ দিন।
0: তথাস্তু। তবে বৎস, তোমরা আজ রণক্লান্ত, এখন স্নানাহার সেরে সিদ্ধাশ্রমে বিশ্রাম করো। কাল ভোরেই আমরা সকলে মিলে মিথিলা নগরের দিকে যাত্রা করব, কেমন? শুভায়ু ভবতু।
4: পরদিন পাখির ডাকে ভোর হল। দূর থেকে ভেসে আসছে শোন নদীর গর্জন। বনবৃক্ষের শাখা পল্লবে সকালের রোদ্দুর যেন সোনা ছড়াচ্ছে। সারা রাত সুনিদ্রার পরে এমন আশ্রমিক পরিবেশে রামলক্ষণের মুখে চোখে তখন সুখের আবেশ পরম তৃপ্তির চিহ্ন। যথাকালে রামলক্ষণকে সঙ্গে নিয়ে মিথিলা নগরের পথে সদল বলে যাত্রা করলেন মহর্ষি বিশ্বামিত্র। প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে চলতে চলতে এক সময় তাঁরা লোকালয় বর্জিত এমন এক প্রান্তরের সামনে এসে দাঁড়ালেন যা এখন আগাছা জঙ্গলে ঘেরা এক রুক্ষ বিজন ভূমিখণ্ড।
3: মহর্ষি, এই অঞ্চলটি দেখে মনে হচ্ছে এক সময় এখানে যেন কোনো ঋষির তপোবন ছিল। তাই যদি হয় তাহলে আজ এমন জনশূন্য হতশ্রী হয়ে পড়ে আছে কেন?
0: তোমার অনুমান সঠিক বৎস, এ এক অভিশপ্ত তপোবন। এক সময় মহর্ষি গৌতম তার পত্নী ব্রহ্মার কন্যা অপরূপ অহল্যার সঙ্গে এখানে তপস্যা করতেন।
3: তারপর?
0: সে বড় করুণ কাহিনী বৎস, বৈতালিকের কণ্ঠে শোনো সেই কথা।

0: এদিকে তপস্যা থেকে ফিরে ঋষি গৌতম অহল্যার শরীরে শৃঙ্গার লক্ষণ দেখতে পেলেন। ধ্যান যোগে সব কিছু জেনে ক্রুদ্ধ গৌতম ইন্দ্রকে সহস্রজনী হয়ে থাক বলে অভিশাপ দিলেন এবং অহল্যাকে বললেন, কলঙ্কে, আজ থেকে এখানে লোকচক্ষুর আড়ালে তুইও ভস্মসজ্জায় বায়ুভুক হয়ে থাক। যেদিন দাশরথী রাম এসে তোকে স্পর্শ করবেন সেই দিন হবে তোর শাপ মোচন বলে প্রস্থান করলেন। সেদিন থেকে অহল্যা এখানে পড়ে আছেন এক জড় প্রস্তর খণ্ড হয়ে।
1: এই মর্মস্পর্শী কাহিনী শুনে করুণা ঘন রামের পদ্মপলাশ লোচন সজল হয়ে উঠল। নারীর সতীত্বের এই লাঞ্ছনার ইতিহাস যেন তার কাছে এক নৈতিক প্রশ্ন হয়ে দেখা দিল। তিনি এগিয়ে গিয়ে ভক্তিভরে প্রণাম করে সেই প্রস্তর খণ্ড

0: স্পর্শ করলেন, আর তাতেই অনন্তকালের জড়ত্ব থেকে মুক্তি পেয়ে পুনর্জীবনে ফিরে এলেন প্রস্তরীভূতা অহল্যা। আর ঠিক তখনই ঋষি গৌতম সেখানে আবির্ভূত হয়ে সতী অহল্যাকে সাগ্রহে বরণ করলেন। সঙ্গে সঙ্গে দেবলোকে বেজে উঠল মঙ্গলধ্বনি, পুষ্পবৃষ্টি হলো তাঁদের উপর। এই পুণ্যকর্মটি সমাধা করে রাম লক্ষণকে সঙ্গে নিয়ে বিশ্বামিত্র মুনি আর ঋষিগণ আবার শুরু করলেন পথ চলা। কিছু পথ অতিক্রম করার পরেই দেখতে পেলেন অদূরে সৌধ প্রাকার বিস্তৃত রাজর্ষি জনকের রাজধানী। সূর্যালোকে তখন অপরাহ্নের রং লেগেছে, তাঁদের যাত্রাপথ শেষ হতে চলেছে ভেবে সকলেই প্রসন্ন হলেন। পরদিন শুভ প্রভাতে ঋষি বিশ্বামিত্র রাম লক্ষণ এবং তাঁর যোগ্য সঙ্গী মুনিগণ সহ মিথিলাপুরীর রাজদ্বারে উপস্থিত হলেন। দৌবারিকের মুখে সেই খবর পেয়ে রাজর্ষি জনক তাড়াতাড়ি এসে শাস্ত্রবিধি অনুসারে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রকে অভ্যর্থনা করলেন।
1: স্বস্তি স্বস্তি স্বস্তি, রাজর্ষি জনক আপনার অভ্যর্থনায় সম্মানিত হলাম, আপনিও আমার অভিনন্দন ও শুভকামনা গ্রহণ করুন।
2: আমি কৃতার্থ, এবার অনুগ্রহ করে আদেশ করুন কিভাবে আপনাদের সেবা করতে পারি।
1: রাজর্ষি, আমরা তো আপনার যজ্ঞকর্মের জন্য আহূত, কিন্তু আমাদের সঙ্গে যে বালক দুটিকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের আমন্ত্রণেই এসেছেন।
2: সে তো খুবই আনন্দের কথা, কিন্তু এদের পরিচয়?
1: এরা অযোধ্যাধিপতি মহারাজ দশরথের সেই দুই তনয় শ্রীরাম ও লক্ষণ।
2: আমি ধন্য মহাযোগী, আমাদের প্রাসাদে দাশরথী শ্রীরাম লক্ষণকে পেয়ে আমার মিথিলা, আমার সংসার, আমার জীবন ধন্য হলো। জানি না, হয়তো বিধাতা এতদিনে আমার মানুষ সংকল্প

0: মহারাজ, এই কৌশল রাজকুমার দয়ে আপনার রাজবংশে রক্ষিত সেই পরমাশ্চর্য হরধনু দেখার জন্য উদগ্রীব।
1: অবশ্যই, নিত্য পূজিত সেই মহাধনু যে মন্দিরে সুরক্ষিত আছে, আমি নিজেই সেখানে এদের নিয়ে যাচ্ছি, আপনারা চলুন।
2: রাজর্ষি, শুনেছি বিদেহ রাজবংশের মহিমা আর গৌরবের কুলচিহ্ন এই হরধনু। কিভাবে এই মহাকারমুখ আপনার সংসারে অধিষ্ঠিত হলেন জানতে বড় ইচ্ছে হচ্ছে।
1: যথার্থ জ্ঞান ভিক্ষুর মতোই তোমারে জিজ্ঞাসা বৎস। শুনেছি দক্ষ যজ্ঞে যখন তার অংশভাগ থেকে দেবতারা মহাদেবকে তাচ্ছিল্য জ্ঞানে বঞ্চিত করেছিলেন, তখন মহারুদ্র কুপিত হয়ে এই হরধনুতে টঙ্কার দিয়ে দেবগণের শিরশ্ছেদে উদ্যত হয়েছিলেন। মহাপ্রলয়ের সেই রূপ থেকে ভয় পেয়ে দেবতারা স্তবে বন্দনায় দেবাদিদেবকে সন্তুষ্ট করলে প্রীত আশুতোষ তখন সেই ধনুক দেবতাদেরই দান করলেন। পরবর্তীকালে আমার পূর্বপুরুষ রাজা নিমি রাজস্ব যজ্ঞে সফলকাম হলে দেবগণ এই মহা আয়ুধ তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব দেন। তখন থেকে ওই শৈব চাপ আমাদের রাজগৃহে নিয়মিত পূজিত হয়ে আসছেন।
0: আপনার রাজবংশ ভাগ্যবান,
1: অস্বীকার করব না। হরধনু প্রাপ্তি ছাড়াও আরও যে সৌভাগ্যের অধিকারী আমি তা আপনার অজানা নয় ব্রহ্মর্ষি। একদা যজ্ঞভূমিতে হলকর্ষণের কালে যখন ভূমির হলরেখা থেকে একদিন উঠে এসেছিল সুলক্ষণা কন্যা রত্ন, সেই আমার সৌভাগ্য লক্ষ্মী। মা বসুমতীর কোল থেকে পেলেও সে এখন আমারই কন্যা। হলের সীতারেখা থেকে পেয়েছিলাম বলে তার নামও রেখেছি সীতা।
0: রাজর্ষি, আপনার এই দুটি দুর্লভ সৌভাগ্যের মধ্যে মনে হচ্ছে হয়তো ভিন্ন কোনো গৌরবের সম্পর্ক রয়েছে। হয়তো বা এ থেকে তৃতীয় কোনো শুভ ভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে।
1: তেমন আশা বুকে নিয়েই সংকল্প করেছি যে ওই মহাশক্তিধর হরধনুতে গুণ যোজনা করতে পারবে, তার হাতেই তুলে দেব আমার সৌভাগ্য লক্ষ্মীকে।

এমন অলৌকিক দৃশ্যে ত্রিভুবন চমকিত হল। চতুর্দিকে বেজে উঠল তুরি ভেরি কাড়া নাকাড়া, দেবলোকে ধ্বনিত হল অভয় শঙ্খ, বর্ষিত হল রাশি রাশি গন্ধ পুষ্প, মধুর বীণার বংশীর ধ্বনিতে নন্দিত হল পরিবেশ। জ্ঞান ফিরে এলে সকলেই তখন শ্রীরামের জয়ধ্বনি করলেন।

0: শ্রীরামচন্দ্রের জয়।
1: মহর্ষি বিশ্বামিত্র, আপনার সৌজন্যে আজ আমার প্রতিজ্ঞা পূর্ণ হল। এখন শ্রীরামের হাতে আমার শুভলক্ষ্মী কন্যা সীতাকে সম্প্রদানের উদ্যোগ করুন।
2: তাই হবে রাজর্ষি, তবে তার আগে তো অযোধ্যাপতি দশরথের সম্মতি প্রয়োজন। যদিও এ সংবাদে তিনি উল্লসিতই হবেন, তবু লৌকিক প্রথা অনুযায়ী তার কাছে প্রথমেই সংবাদ পাঠানো কর্তব্য নয় কি?
1: অবশ্যই, আর সেই মহাদৌত্যে আপনার চেয়ে সম্মানিত আর কে আছেন মহর্ষি? শত্রু নিধনের জন্য যাদের এনেছিলেন, এখন সাফল্যের পুরস্কার স্বরূপ পুত্রবধূ যৌতুক দিয়ে তাদের প্রত্যার্পণ করুন।
3: গুরুদেব, এক্ষেত্রে আমার কিছু বক্তব্য আছে, অনুমতি পেলে নিবেদন করি।
2: নির্দ্বিধায় বলবৎস।
3: আমরা চার ভাই একই দিনে জন্মলাভ করেছি, একই সঙ্গে আমরা বড় হয়েছি, আমাদের চারজনের একই সুখ দুঃখ। সেক্ষেত্রে একই দিনে সকলের বিবাহ না হলে এই দ্বার পরিগ্রহ আমার পক্ষে অন্যায় হবে, আমার অপরাধ নেবেন না, আমি নিরুপায় হয়ে একথা বললাম।
1: বৎসরাম, তুমি জ্যেষ্ঠ ভ্রাতার মতো অত্যন্ত সুবিবেচনার কথা বলেছ, তবে আমার তো দুটি মাত্র কন্যা, সীতা আর উর্মিলা, তাদের দুজনকে আমি তোমাদের দুই ভাইয়ের হাতে সমর্পণ করব মনস্থ করেছি, কিন্তু এছাড়া আমার তো আর কোনো কন্যা নেই।
2: কেন দুশ্চিন্তা করছেন মহারাজ? আপনার কনিষ্ঠ ভ্রাতা ধর্মজ্ঞ মহাবীর কুশধ্বজেরও শুনেছি দুটি সুলক্ষণা কন্যা আছেন।
1: হ্যাঁ মহর্ষি, মাণ্ডবী আর শ্রুতকীর্তি নামে কুশধ্বজেরও দুটি পরম কল্যাণময়ী সর্বগুণান্বিতা রূপবতী কন্যা আছে।
2: তাহলে রাজেন্দ্র, রাজা দশরথের দেবতুল্য সুদর্শন ভরত শত্রুঘ্নের জন্যে এই দুই কন্যাকে মনোনয়ন দিন, এতে কৌশল ও বিদেহর বন্ধন সুদৃঢ় হবে, মহারাজ কুশধ্বজ তাতে অসম্মত হবেন বলে।
1: না না না না না, আমার কথা কুশধ্বজ বেদজ্ঞান করে। আপনি আমাকে ভারমুক্ত করলেন দেশে, তাহলে আগামী পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনিতে যে দুটি লগ্ন আছে সেই মহালগ্নে এই বিবাহ কার্য সম্পাদিত হোক। আমি এখনই অযোধ্যাতে মহারাজা দশরথের নিকট রথ পাঠাবার ব্যবস্থা করছি। আমাদের পক্ষ থেকে আপনি নিজে সেখানে গেলে আমি নিশ্চিন্ত এবং সম্মানিত হব।
2: তথাস্তু রাজন, আমি নিজেই এই শুভ সংবাদ নিয়ে যাত্রা করছি, আপনি এদিকের আয়োজন সম্পন্ন করুন।

0: নরেশ্বর দশরথের রথ দ্রুত পৌঁছে গেল মিথিলায়। সেখানে তাদের অভ্যর্থনার জন্য যে রাজকীয় আয়োজন করা হলো তা অচিন্তনীয়। রাজর্ষি জনক স্বয়ং এগিয়ে এসে মহারাজ দশরথকে আলিঙ্গন করে রথ থেকে নামিয়ে আনলেন। তাঁদের অনুসরণ করে দিবাকরের মতো দুই পুত্র ভরত ও শত্রুঘ্ন রথাবতরণ করলেন। তখন
1: রাজ রাজেন্দ্র দশরথ, আপনার শুভাগমনে আমার মিথিলাপুরী ধন্য হল। এখন থেকে আমার মতো আপনিও এ রাজ্যের অধিকারী। আমি ইতিমধ্যে আমার কন্যাদের বৈবাহিক সূত্রবন্ধনের মঙ্গলকৃত্য সম্পন্ন করেছি। তারা এখন যোগ্য বেদিমূলে উপবিষ্টা হয়ে প্রদীপ্ত বন্যশিকার মতো শোভা পাচ্ছেন। এতক্ষণ আমি আপনার প্রতীক্ষাতেই ছিলাম, এখন আপনি স্বয়ং নির্বিঘ্নে সর্বকার্য সম্পাদন করুন।
0: রাজা জনকের এই কথা শুনে মহারাজ দশরথ আপন পুত্রগণ ও ঋষিদের সঙ্গে নিয়ে রাজপুরীর ভিতরে প্রবেশ করলেন। বিবাহ মণ্ডপের মধ্যভাগে বিধি অনুযায়ী বেদী স্থাপিত হয়েছে। গন্ধপুষ্পমাল্যে চতুর্দিক আমোদিত। বশিষ্ঠদেব তখন যথাবিহিত মন্ত্রোচ্চারণ করে বেদীর চারদিকে কুশ ও সমাস্তীর্ণ অগ্নি স্থাপন করলেন এবং মন্ত্রপাঠ করে সেই প্রজ্জ্বলিত অগ্নি হবন করলেন। তারপর রাজা জনক একে একে সীতা, মাণ্ডবী, উর্মিলা আর শ্রুতকীর্তিকে রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্নর হাতে সমর্পণ করলেন।

0: মধু যামিনীর অবসানে নব অরুণোদয় হলো আকাশে। মিথিলাপুরী অন্ধকার করে চার রাজকন্যা আজ অযোধ্যাপুরীতে স্বামী গৃহে যাত্রা করবেন। এই আনন্দ মহোৎসবে এখন চতুর্দিকে কেমন যেন বিদায়ের সুর। কন্যাদের জন্য রাজা জনক প্রচুর কন্যাধন ও অমূল্য যৌতুক দান করেছেন। পুত্র পুত্রবধূ ঋষিগণকে নিয়ে সসৈন্য সবান্ধব মহাধিরাজ দশরথ সকলের কাছ থেকে বিদায় নিয়ে যথাকালে আপন রাজ্যের দিকে যাত্রা করলেন। এই উৎসব মুখর শোভাযাত্রা কিছু পথ অতিক্রম করলে হঠাৎ তারা দেখতে পেলেন বিকট কিছু পক্ষীকুল অশুভ চিৎকারে তাদের চারদিকে ঘুরে ঘুরে উঠছে। অমঙ্গল আশঙ্কায় শঙ্কিত হলেন সকলে। শঙ্কিত দশরথ, কম্পিত মেদিনী, হঠাৎ ধুলি ঝড়ে কৈলাসগিরির মতো উত্তঙ্গ দেহ জটাজুটধারী ক্ষত্রিয় বিনাশী যমদগ্নিপুত্র পরশুরাম বিশাল ধনুক ও ভয়ঙ্কর কুঠার নিয়ে দ্রুত তাঁদের দিকে এগিয়ে আসছেন। ভীম ও কান্তি পরশুরামকে মৃত্যুদূতের মতো এগিয়ে আসতে দেখে বিভ্রান্ত ঋষিগণ অর্ঘ্য হাতে নিয়ে তার স্তুতি বন্দনা করতে লাগলেন। তাঁদের সে সম্মিলিত বন্দনাগীতিতে মহাযোগীর ক্রোধ ধীরে ধীরে প্রশমিত হতে লাগল। উগ্রতাপা পরশুরাম তবু রামের সামনে এসে বললেন,
1: হে দাশরথি রাম, শুনলাম তুমি বয়সে বালক হলেও পরাক্রমে অদ্ভুত। তুমি যে হরধনু ভঙ্গ করেছ সে সমাচার আমি শুনেছি। সেই ধনুভঙ্গ সত্যই অচিন্তনীয়, তবু সচক্ষে তোমার বিক্রম দেখার জন্যে আমি আর একখানি কর্মক এনেছি। এতে জ্যা রোপণ করে স্বর সন্ধান করতে পারলে তবেই আমি তোমার শক্তিমত্তার পরিচয় পাব। তখন দরকার হলে আমি তোমাকে মল্লযুদ্ধ আহ্বান করতে পারি।
2: মহর্ষি ভৃগুনন্দন, রাম নিতান্ত বালক, আপনার প্রতিযোগী হবার যোগ্যতা তার নেই। আপনি আপন শক্তিতে বহু

0: আর পৃথিবী নিক্ষত্রিয় করেছেন, তারপর ইন্দ্রের সমক্ষে আপনি তো শপথ করে শস্ত্র ত্যাগও করেছেন। কৃপা করে এখন আপনি আমার পুত্রদের অভয় দান করুন।
1: আমাকে বাধা দিও না দশরথ, রামের শক্তির পরিচয় আমাকে পেতেই হবে। শোনো রাম, একদা প্রজাপতি ব্রহ্মা দুখানি প্রবল শক্তিশালী লোকমান্য ধনুক নির্মাণ করেছিলেন। এর একখানি ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধের জন্যই ত্রিনয়ন শঙ্করকে প্রদান করা হয়েছিল। সমশক্তি সম্পন্ন ভগবান বিষ্ণুকে প্রদত্ত অপর ধনুকটি এখন আমার হাতে রয়েছে। শৈব ধনু ভঙ্গ করেছ, এবার বৈষ্ণব ধনুতে জয় আরোপণ করে তোমার বীর্যের পরীক্ষা দাও, অন্যথায় আমার হাতে তোমার মৃত্যুকে রোধ করতে পারবে না।

0: অতঃপর ক্রুদ্ধ রাম পরশুরামের হাত থেকে বৈষ্ণব ধনুক গ্রহণ করে তাতে জ্যা সংযোগ করলেন। সেই দৃশ্য দেখে পরশুরাম চমৎকৃত হলেন। এবার সেই ধনুকে স্বর যোজনা করে রাম বললেন,
1: হে যামদগ্ন, আপনি ব্রাহ্মণ এবং আমার গুরু বিশ্বামিত্রের আত্মীয়, তাই সংহার মান আমি আপনার প্রতি নিক্ষেপ করতে পারছি না। এবার বলুন কি করব। আপনার যথেচ্ছ গমনের মনোরথ গতি কিংবা তপবলে লব্ধ স্বর্গলোক কোনটিকে রুদ্ধ করব? কেননা স্বর সংস্থাপন যখন হয়েছে তখন এই দিব্য অস্ত্র তো বিফলে ফিরে যেতে পারে না।
2: সুব্রত রাম, এতক্ষণে আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি সেই মধু কৈটব হন্তা দেবেশ্বর শ্রী বিষ্ণু ভগবান। তুমি আমার গমন শক্তি নষ্ট করো না বৎস, বরং আমার স্বর্গলোকে যাবার পথ রুদ্ধ করো। যদি পারি কঠোর তপস্যায় আমি তা পুনরুদ্ধার করব।
0: অতঃপর রামের নিক্ষিপ্ত বাণী পরশুরামের তপস্যার্জিত পুণ্যলোক নষ্ট হয়ে গেল। ভার্গব তখন রামকে প্রণাম ও প্রদক্ষিণ করে ক্লান্ত অসহায় হীন বীর্য হয়ে মহেন্দ্র পর্বতে প্রস্থান করলেন। দূরীভূত হল অন্ধকার। তখন মহারাজ দশরথ চিন্তাশূন্য মনে পরমানন্দে পুত্র পুত্রবধূ এবং সবান্ধব অযোধ্যার পথে এগিয়ে চললেন। প্রতীক্ষারত অযোধ্যাবাসী তখন রামের বন্দনা গীতে আকাশ বাতাস মুখর।